0: ঋগ্বেদ জীবন খাতাপুই সাত্রিক খানা খাই ব্যায়াম শব্দ করি ধূমপান মদিনা মাসে জুড়া রাখি তারা বনাম নিয়ন্ত্রণ করি আজ নিজের কাহিনী জীবন যা নিশানা রোগ মাসে বাঁচি সুস্থ জীবন আপনাই রেডিও পূর্বাভার এফএম সহকারী স্বাস্থ্য কাহিনী বর্তি আছে জনিক মজারি সন্দেশ
1: কৃষ্ণকে বকালে যস্ত লাগছ আর্কো মহিনা আইসক্যো ভূমি চালাম থাকি কৃষ্ণ তীর্ণা দিন আইসক্যো মহিনা আছে এ মহিনা মেয়ের আমি কৃষ্ণ তীর্ণ দিন সাই ভাবছেন আর্কো মহিনা মো তুমি জানাবো কৃষ্ণ তীর্ণ ছ
2: হুঞ্ছ বাবু তপালে তেস্তো অপ্ঠ্যারো ছ ভানে তা ভাই আছে নি কতি অপ্ঠ্যারো পরেকো বেলামা ঋণ লিন্ছ এ বলি তা তীর্ণে পার্ছ কর্জাকো রূপমা প্রবাহ হুনে রকম সর্বসাধারণ বচত খাতাকো সম্পত্তি হো কর্জা লিয়ের নিয়ত কর্জা চুক্তা নগর্দা कानूनी कार्यवाहीमा परिणत भएकोले पूर्व निर्धारित समयमा कर्जा चुक्ता गर्नुपर्छ
3: युनिक नेपाल लघु वित्त वित्तीय संस्था लिमिटेड छ रेडियो पूर्ववा एफएमको सहकारीमा जनहित बजारी सन्देश